0: সুতরাং আপনি ভবিষ্যৎ দেশের তীব্র ভবিষ্যৎ কি বলো স্যার?
1: তুমি আপন সপনা পুরা করার দশক নেলে মেরু সপনা কথা পুরা করার দশক হও বলে তুমি তো আমাদের আপন চিন্তা করে আপন করিয়ার করবার কোনো উৎসাহ না
2: মানে তো মতিবাত তো ধীরে মায়ের কাছে প্লিজ।